একদিন কান উই ফু একদিন কান উই লা একদিন কান আউ দি লিফটে উত ইয়ে গিয়ে।